0: Are you looking for a tutor? Do you need to brush up on your research or speaking skills? Perhaps you just want to boost your confidence. Well, York College Collaborative Learning Center offers free tutoring in person and online in room AC1C18. Meet with the tutor at york.cuny.edu/CLC or contact them at email clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. Again, meet with them in person or online. Meet with the tutor at york.cuny.edu/CLC or contact them via email at clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. This is brought to you by York College Collaborative Learning.
1: What's up? It's your girl, Sherry Dennis, also known as Sherry Coke. You're listening to ycradio.org.
2: কখনোই আপনার খানি লগ ইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
1: This is YC Radio's DJ Extra Small. Are you tired of going on the York College website to listen to YC Radio?
3: Well,
1: now you don't have to. Listen to YC Radio on TuneIn Radio. Download it off Google Play or the App Store right now. YC Radio, the voice of today's generation.
4: Scam alert. Never share your CUNY login password or MFA. Please remember the following. Never share your passwords or MFA factors with anyone. Campus and CUNY IT will never ask for it. Do not respond to an MFA prompt if you did not initiate the login yourself. Do not click on links or open attachments in suspicious or unexpected texts and emails. If you think you may have provided your password or MFA factor, clicked on a suspicious link, or opened a suspicious attachment by mistake, please contact your campus help desk for assistance. This is a CUNY scam alert announcement.
5: My name is Alicia Augustine, computer science major, and you are listening to ycradio.org, the voice of today's generation.

0: What up, York College? It's Guru Chris, and you listen to YCRadio.org, the voice of today's generation.
1: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা AC ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
2: Hey, York College students, log on to your Cardinal app, hit the link, and tune in to ycradio.org. My name is Lisa Ray, and you're listening to ycradio.org, the voice of today's generation.
3: 国语的朋友你好，约克大学想告诉你，我们测试中心的托福考试可以实现进入大学的机会。如果你想快些完成大学 ，CLEP 可以帮到你。CLEP 是由美国大学理事会开发，已有40年。是的，约克大学测试中心提供这一切。我们位于 AC 建设94-20GUY RBREWERBLVD 牙买加 MY 房间号1705。
4: This is Youngstar, and you're listening to YCRadio.org, the voice of today's generation.

0: Hey, what's up, man? It's your man Lo.
1: It's your boy Freaky Kai.
0: Right now, we're rocking with YCRadio.org,
1: the voice of today's generation.
2: Aye!
3: Talking to veterans about the real issues they're dealing with can be uncomfortable, but when their behavior changes, it's time to act. Call the Veterans Crisis Line at 1-800-273-8255 and press 1.
4: Hey, your college students, log on to your Cardinal app, hit the link, and tune in to YCRadio.org. My name is Lisa Ray, and you're listening to YCRadio.org, the voice of today's generation.
5: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
6: You're listening to YC Radio, and I'm Guru Chris.